নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সান্ধ্যকালীন বাংলা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আছি আমি, বেবি।

বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই দেখছি আমাদের বাড়িতে যারা মা কাকিমা ঠাকুমারা আছেন, তারা সংসারের খরচ থেকে কিছু না কিছু বাঁচানোর চেষ্টা করতেন। নারীদের মধ্যে এই যে সঞ্চয় প্রবণতা, সেটা কিন্তু সবসময় তারা করেন। সংসারের চাল ডাল মশলাপাতি থেকেও যতটা সম্ভব পারা যায় তারা করার চেষ্টা করেন, যতটা পারা যায় আর কি। এখনও আমরা দেখি আমাদের দৈনন্দিন জীবনে যতটা সম্ভব বাঁচানোর চেষ্টা কিন্তু নারীরাই করেন। অধিকাংশ ক্ষেত্রে ভবিষ্যতের জন্য কিংবা পরের দিনের জন্য যদি পারা যায় উদ্বৃত্ত থেকে কিছুটা বাঁচানোর চেষ্টা আর কি। এই যে বেড়ে চলা বাজার দর কিংবা নিত্যদিনের খরচ সামলাতে সামলাতে হিমশিম খেতে হয় অধিকাংশ পরিবারে, সন্তানদের আবদার, লেখাপড়ার খরচ, ভবিষ্যতের চিন্তা ভাবতে ভাবতে নারীদের শখের অনেকটাই বাদ পড়ে যায়। বেশিরভাগ পরিবারেই সংসার সামলানোর হাল মহিলাদের হাতে থাকে, ফলে সংসারের চিন্তায় নিজের জন্য কিছু খরচ করা, কিছু ভাবা, সেটা কিন্তু অপূর্ণই থেকে যায়। কিন্তু এক্ষেত্রে যদি তাঁর

যারা একটু সঞ্চয়ী হন এবং একটু হিসেব মতো চলেন, তবে এক্ষেত্রে নিজের ইচ্ছেগুলো পূর্ণ করা সম্ভব। এই হিসেব কীরকম? না মাসের খরচ নির্ধারণ করা, সারা মাসের একটা হিসেব তৈরি করে রাখা যে অতটুকু জিনিস আনলে অতটুকু আমার সংসার চলে যাবে। সেরকম ভেবেই যদি একটা হিসেবের তালিকা তৈরি করা হয়, জিনিসের তালিকা তৈরি করে দোকান থেকে জিনিস কেনা হয়, সেক্ষেত্রে অনেকটা টাকাও বেঁচে যায় এবং উদ্বৃত্ত জিনিসও নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। আলাদা খরচের জন্য, যেমন মোটা মোটা কিছু খরচের জন্য, বাচ্চার পড়াশোনা, মেডিসিন, মেডিকেয়ারের জন্য যেসব জিনিস আমাদের দরকার, সেসবের জন্য আলাদা আলাদা যদি ইনভেস্টমেন্ট করা যায়, অ্যাকাউন্ট খুলে রাখা যায়, সেক্ষেত্রেও একটা সাশ্রয় হয়। হঠাৎ করে কোনো কিছু পড়ে গেলে তখন আর হিমশিম খেতে হয় না। ভালো কোনো কাজের ক্ষেত্রে টাকা শুধু ঘরে না রেখে, আলমারিতে না রেখে, যদি কোথাও ভালো লগ্নি করা যায়, সেক্ষেত্রেও একটা ইনকাম হতে শুরু করে। এইভাবেই যদি কিছু কিছু নিয়ম আমরা ফলো করি, তবে আমাদের নারীদের যে ইচ্ছে সেটা হয়তো পূরণ করা

0: বন্ধুরা, এখন আমরা শুনব স্বরচিত গল্প পাঠ। পাঠ করবেন সাহিত্যিক নীতা বিশ্বাস মহাশয়া। চলুন শোনা যাক।
1: গল্পের নাম মদন কামারের সুখ দুঃখ। এবছর বৃষ্টির এত বাড়বাড়ন্ত যে আষাঢ় শ্রাবণে এন্তার ঢেলে ভাসিয়েও হয়নি, এখন ভাদরেও ঢেলে চলেছে অবিরাম। আজ পাঁচ দিন পর কামারশালার ছাপ খুলেছে মদন। টানা পাঁচ দিন ধারাবর্ষণের পর আকাশ বুঝি একটু জিরিয়ে নিচ্ছে। ভাদ্রের সোনাবরণ রোদ ভেজা ঘাসে গাছের পাতায় নেচে বেরিয়েছে সারা দিন। এখন দিন শেষের শেষ বেলায় মেঘের চৌদলা চেপে ভাদরের রোদ ঝরানো দিনটি ঝুপ করে সন্ধ্যের ধোঁয়াশায় হারিয়ে গেল। খোলা দুয়ার দিয়ে মদন আকাশের দিকে চায়। আর একটা কর্মব্যস্ত দিন শেষ হওয়ার ঘণ্টা বেজে ওঠে ওর চেতনায়। গত পাঁচ দিনের টানা বৃষ্টিতে খোলার ছাদ থেকে জল পড়েছে টুপটাপ, মাটির মেঝে এখানে সেখানে ফুলে উঠেছে, ঘরের ঠিক মাঝখানে মদনের জ্বলন্ত আখাটি ভেজা বাতাসে সকালবেলায় তেমন জ্বলেনি, উননের মান ভাঙাতে সময় লেগেছে বিস্তর। সব কাজ হয়ে ওঠেনি তাই, এখন মরা আলোয় দিন শেষের সমন ওকে রাগিয়ে দেয়। আজ উঠে এসেছে বেশ বেলায়, এখন গনগনে আঁচে আখা থেকে ছিটকে বেরোচ্ছে তেজ, ঠিক ওর বউ পদ্মরানীর মতো। সেই আঁচে এখন লোহা গলে তুলতুলে, নরম লোহায় হাতুড়ি চালাতে বড় সুখ মদন কামারের। হাতুড়ি পিটিয়ে তাকে মনের মতো গড়ন দেয়। তৈরি হয় গৃহস্থের হাজার রকম কাজের জিনিস, বড় ভালোবেসে এসব বানায় মদন। হাপড় টানে আর দমকে দমকে আখার আগুনে নীল নীল শিখা জ্বলে ওঠে। আখার দিকে তাকিয়ে মদন পদ্মরানীকে দেখতে পায়। সেই আগুন, সেই তেজ, তেজ তার শরীরে, তেজ তার গলায়। সংসারের হাজারো কাজের ফাঁকে ফাঁকে গলার তেজে বাড়ির চালায় কাকচিল বসার উপায় নেই। মদন স্বীকার করে তেজ বটে পদ্মর, বাড়িতে কেউ অনার্য কথা কইতে পারবে না, অনার্য খরচ করতে পারবে না, পদ্ম একবার না বললে তাকে হ্যাঁ করা যাবে না। পাটকাঠিতে ফুঁ দিয়ে চুলো ধরানোর সময় আগুনের তাতে যে রাঙা মুখটি দেখেছে পদ্মর, এখন এই ঘরেও ঠিক তাই, তেজ ঠিক রচ্ছে দেনো।

হাঁপড় টানতে টানতে ভাবছে মদন, পদ্মর এই তেজে লোহার মতো নরম তুলতুলে হয়ে যেতে কত সুখ। ওর তেজের কাছে মদন কামারের পেটা লোহার মতো, শরীর মনও গলে জল। আজ শুধুই জ্বলছে, সেখানে কোনো লোহা গলানো হচ্ছে না। হঠাৎ করে হুঁশ ফিরতেই নিজেকে গাল পাড়ে মদন, হা আমার পোড়া কপাল, বউয়ের কথা ভাবতে ভাবতে কাজের কথা ভুলে বসেছি। পদ্ম জানতে পারলে এমন মুখ ঝামটা দেবে না, ভাবতে ভাবতে ভয়ের সাথে কৌতুকও বোধ করে ও। পদ্মর ঝামটা দেওয়া মুখ আর ঝংকার তোলা শরীর যেন কামারশালের আখা। এই তেজ থেকে স্বয়ং ঈশ্বরেরও রেহাই নেই। পদ্ম একদিন বলেছিল, মুখ পোড়া ভগবান আমাকে এত দিল, কিন্তু কোলে কাঁখে একটা ছোট্ট মানুষ দিল না। মদন বলেছিল, তোমার শরীরে এত তেজ, সে ছোট্ট মানুষটা সে যে এই আংড়ায় জ্বলে একদম ঝলসে যাবে গো, তখন কি হবে? শুনে পদ্ম এমন চোখে তাকিয়েছিল যে মদন আর সেই প্রসঙ্গ তোলেনি কোনো দিন। দীর্ঘশ্বাসের ভাষা যে এরকমও হয় শুনে মনটা মোচড় দিয়ে ওঠে মদনের। অন্ধকার অগ্রাহ্য করে কাজ চালিয়ে যাচ্ছিল মদন কামার, এমন সময়ে সেই পরিচিত শব্দটা কানে এলো, খুটখুট খুটখুট। লাঠি হাতে তার বুড়িমা কামারশালে আসছে, আর তো বসে থাকার উপায় নেই, রোজ আসা চাই মায়ের। যতক্ষণ মদন না উঠবে ততক্ষণ বুড়ি চৌকাঠের ওপর বসে থাকবে, মাঝে মাঝে হাঁক পাড়বে, ও বাবা মদন, হলো তোর? এবার তো আধার গাঢ় হলে যে আর পথ চিনতে পারবো না, বুড়ো মানুষ হাত পা ভাঙলে তখন ভালো হবে বলতেছিস? রেগে গিয়ে মদন বলে, তোমার এ রোজ রোজ কে আসতে বলে মা? তোমার মদন কি এখনো 5 বছরের ছেলেটি আছে, একা যেতে পারে না? পথে পড়ে তোমার পা হাত পা ভাঙাই মঙ্গল, বুঝলে? বুড়ি হাউমাউ করে উঠে বলে, ওরে ও মদন, ভর্ষণদেবেলা আমারে একই কথা বলছিস তুই? তবে আসো কেন রোজ রোজ? আজ 5 দিন ধরে বৃষ্টিতে মাটি পিছল হয়ে রয়েছে, তাও আসতে হবে তোমায়? বুড়িমা বলে, আসবই তো, সব মরে ঝরে তুই আমার একটা মাত্র শিবরাত্রিরে সলতে আসবো নি? বুকটার মধ্যে কেমন একটা মোচড় দিয়ে ওঠে মদনের। সবটাই মায়ের জন্য নয়, বরং সবটুকুই পদ্মর জন্য। শিবরাত্রির সলতে তার মায়ের তো তবু আছে একটা, পদ্মর। খানিক পরে মায়ের জন্য মদনের মনটা নরম হয়, বলে, তোমার ভালোর জন্যই বলি মা, বৃষ্টিতে মাটি আঠা হয়ে আছে, পা পিছলে পড়ো যদি, বুড়ো হাড় কোনোদিন জোড়া লাগবে ভেবেছ? আমি তোকে ডাকতে না এলে বাড়ি ফেরার কথা তোর মনে থাকে মদন? তারপর আস্তে করে বলে, একেবারে যেন ঠিক বাপের মতো হয়েছিস। হাতের কাজ নামিয়ে রেখে মদন শুধায়, বাপ কেমন ছিল মা? বুড়ি বলে, এই ঠিক তোর মতন, মিনসে কাজ পেলে আর আমার কথাও ভুলে যেত। এখন এই আমারে যেমন ঝড় নেই জল নেই ডাকতে আসো, তেমন বাবাকেও ডাকতে আসতে? যা, যত সব পাগল ছাগলের মতো কথা তোর। মায়ের মেছতা পড়া ভাঙা দুই গালে একটু যেন লজ্জার লাল ছোঁয়া দেখতে পায় মদন। বুড়ি বলে, তখন আমি বাড়ির বউ না, এক খান্ডারনি শাশুড়ি ছিল না আমার, তোর ঠাকুমা, বাড়ির চৌকাঠের বার হতে পেরেছি কোনোদিনও? সারাদিন হেসেল আর কাঁথাকানি নিয়েই আমার দিন কাবার। মা ছেলের এইরকম কথোপকথন মাঝে মাঝেই হয়। ঝাঁপের বাইরে নরম অন্ধকার কখন যেন ঘন হয়ে উঠেছে, বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে মায়ের বসবার আওয়াজ পায় মদন। যন্ত্রপাতিগুলো ঝোলায় ভরতে ভরতে মায়ের ফোকলা মুখের খলখল হাসি শুনতে শুনতে ভাবে, কি ব্যাপার, বুড়ি হাসে কেন? ঘরের ভেতর থেকে বুড়ির দম ফাটা হাসি শুনতে শুনতে হাত মুছতে মুছতে বাইরে আসে। ছেলেকে দেখে

0: মায়ের হাসি দ্বিগুণ। বুড়িমা এখন হাসির দমকে গড়াগড়ি। আরে হলোটা কি তোমার, হাসতে হাসতে মরবে নাকি? বুড়ি আঙুল তুলে দেখায় কামারশালের ছাঁচ বেড়ার দিকে, বলে ওই দেখ রাস্তা থেকে গোবর কুড়িয়ে মা কামারশালের বেড়ায় ঘুটে দিয়েছিল। 5 দিনের অবিশ্রান্ত জলসিঞ্চনে সেখানে গোপনে গোপনে প্রাণের খেলা চলেছে, সৃষ্টির খেলা। মাটির গভীরে লুকিয়ে থাকা প্রাণের বীজেরা অঙ্কুরিত হয়েছে কখন? নাম না জানা একরাশ বুনো গাছের চারা মৃদু হাওয়ায় দোল খাচ্ছে, তাই দেখে মা হেসে খুন। হাসি তো সংক্রামক, মায়ের দমফাটা হাসি আর দেওয়ালে চারা গাছগুলোর অদ্ভুত ঝুলে থাকা দেখে মদনও নিজেকে সামলাতে পারে না। মা ছেলের যুগ্ম হাসিতে ভাদ্রের এক বৃষ্টি ভেজা সন্ধ্যা আরও বেশি স্নেহ ছড়াতে থাকে। মায়ের বুকের কাছটিতে সরে আসে পেটা লোহার মতো চেহারার 30 বছরের শিশুটি। মা কোনো রকমে হাসির চোট সামলে চারা গাছগুলোর উদ্দেশ্যে বলে, জন্মাতে আর জায়গা পেলি নে বাপ সকল। মদন আস্তে মাথা তোলে, মায়ের ফোকলা মুখে কথাকটি যেন বিকৃত শোনায় মদনের কাছে। বুকের মধ্যে আবার সেই ব্যথাটা মোচর দিয়ে ওঠে, ভাবে এরকম একটা চারাও যদি পদ্মর গর্ভে জন্মাত। গেরস্থ বাড়ি থেকে শাঁখের আওয়াজ ভেসে আসে ভাদ্রের সেই ব্যথা ঝরানো সন্ধ্যায়। তাদের বংশের প্রথম কামার পুরুষটির কথা ভাবে মদন, মনে মনে বলে ঠাকুরদার পর বাপ, বাপের পর আমি, আমার পর কে? নাকি 3 পুরুষের এই কামারশালের ঝাঁপ মদন কামারের পর আর খোলাই হবে না কোনোদিন?
1: এতক্ষণ শুনলাম স্বরচিত গল্প পাঠ, পাঠ করলেন নীতা বিশ্বাস। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

এতক্ষণ শুনলাম শুভনিতার কণ্ঠে গান। বন্ধুরা, বৃষ্টি আমাদের খুব ভাল লাগে, কিন্তু বর্ষার এই সাঁতে সাঁতে আবহাওয়ায় রোগ জীবাণুর আক্রমণ বাড়ি প্রচুর। তাই সব সময় পরিচ্ছন্ন থাকুন, ফোটানো জল কিংবা ফিল্টার করা জল পান করুন, এবং রাস্তার ধারে যেসব বাসি খোলা খাবার যতটা পারেন এড়িয়ে চলুন। তাজা ফল শাকসবজি ভালো করে ধুয়ে খাবেন, আর বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরে হালকা গরম জলে স্নান করে শুকনো পোশাক পরে নিন। এই বর্ষার সময় আর একটা যেটা হয়, চারপাশে আমাদের জল জমতে আরম্ভ করে, ফলে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো যেসব রোগ সেগুলো আমাদের বাড়ে। তাই সর্বদা সতর্ক থাকবেন বাড়ির আশেপাশে যাতে জল না জমে। মশারি ব্যবহার করুন এবং মশা নিরোধক যা কিছু করা, ফুল হাতা জামা কাপড় পরা ইত্যাদি ইত্যাদি করার চেষ্টা করুন। আর যেখানে নোংরা জল জমে আছে সেসব দিয়ে হাঁটা চলা করা না করাই ভালো। বৃষ্টিতে ভিজলে দ্রুত গা মুছে ফেলুন এবং শরীরকে যতটা সম্ভব শুকনো রাখার, পরিষ্কার রাখার চেষ্টা করুন। পায়ে আমাদের এ সময় প্রচণ্ড ধুলো ময়লা জমে এবং আঙুলের ভাব

অঙ্গগুলোতে ইনফেকশন ছড়ায়, ছত্রাকের সংক্রমণ ঘটে। তো এর জন্য ভালো করে বাইরে থেকে বাড়ি ফিরে ভালো করে পা ধুয়ে মুছে নিন, এবং বিশেষ করে আঙুলের ফাঁকগুলোতে ভালো করে মুছে যদি পারেন একটু হালকা তেলও লাগাতে পারেন।

বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের চারপাশটিকে ভালো রাখার চেষ্টা করবেন। আজ সময় বলছি, আজ আমাদের এখানেই শেষ করতে হবে। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি বেবি। নমস্কার।